Oye nsenchani nyankopone. Hey nsenchani oye wa David no mbremu. Di oye wa Jonah no mbremu no. Ah oda so ye wa yabra bomu enede. Message on nsenchani enede. Ti wa ngomu ajumu enede.